ক্ষেত্রিমিয়ুম বিশ্বেশ্বরী দেবীকে খঞ্জল দা ব্রজেন্দ্র ওহিংসান সেরিং পমতম সে মতাবিরেই থরম সন্দোকটুনা তাহান জারিবাসী আকাশবাণী ইম্ফলগে কংলা চ্যানেলগে উইথরম পরিংনি হৌজিক আয়ুকে পুং মাপান মাখাই তারে তাবিসি নাইকো তাকিসি

0: ta liên ba cái đại thế nó năng nảy bộ bộ rồi bộ xí bộ làm bì xí yàn xăng lật lên
1: Yodore, yodore. Tamhuru ba igi kungi chik la bachi da yam da de. Rani, ai pun si an manung si sai hu da nang muk thing na khiro koi bana. Ngasi su nang muk ka obung am da ni sing du na atomak lei. Ngasi nang nu urim ni bu phim si kari nu.
0: Ahung ba nai dra ba pun si bu. Pun si khong jat kau kudra ne.
1: Rani,
0: dalem bagi punsi so ngasi di hong ba khaya na thalli ba si di nang nei bu ngasi phaw ba nung si bi ri hai ba ai khangi mata mama da ai na nang bu mirai bi ki ikai ba khaya ra hanjin hanjin bi bi ki matam du da ai hen ba khaya bu loina ru ra ka khan ki nang bu angaw ba ni hai na ওইরমলে আহেনবাদি লিকলা থেবদ কুকি মচু ওইরমলে নদি ইখোং নেথলব তাংলব মানি আদি ইমান তরং তরং তারবদ লংজিব এই ইরাল ওইরমান ইখুচি খুঙ্গত চেটু পাইসব ফমজদরে
1: কাকুন কাকুন ইউরে কুন্থর ছিল লও কাপনো কুন্থর কুন্থর লও তু ইয়ংগু ইয়ংগুনে নংসিদ্রা মাফাম সে
0: ইয়া নংসি
1: তু আ দ উরিবা আ পিকলব খুং মাসা সে মাসিনে আই পুনসি গি হরপাম মাফাম সিদানে মত মামদা আইনা নংগি ওয়াকল নঙ্গি আসাদ তুম চাব খঙ্গন লেন।

মৌ লিংব মিশাই বি মৌম নুগি পিং লং ছংলব নপো খয়রায়ালক সিং উইবু লাইনিং থ নদাইম তাইবং নাই উইব সিংু গিমিং খৈ মিংলেন খরদং থৌগন ফংজগে হাইদন খুফাম সংযং তরালো নং চরাইয়ে ন কংয়ং চৈন মালেম পক্ন তাবগুম

0: আকাশবাণী ইম্ফাল টামলি পুং থারুক মেলে থারা তো আচুবিং রানে হি খংচঙ্গ সাইর রেডিও নাদুম সাই খোরলি মংফামে সেরুন
1: আদম থাবি আকাশবাণী ইম্ফলনি।